আকাশবাণী চুচানপুর এফ এম মেগা হার্ট জখাল হাত পয়েন্ট লিয়া কোন হুম কি ফং থাদো প্রোগ্রাম হে তু জিনকা নিদান সে মিনিট সম হিন তো কি হন থাদো প্রোগ্রাম কে পান্তাই রেডিও আইজো সিন বন চাবেন জিনকা পা ইফাত নেই সুনুবাহি নেই কিম হাং সিং লে লই হন বা চুই লাঙাই তা তা আসা হও ইংাই দিও হি গাইজুটি কলেই সিট হিন হো তিয়া আসা ও

জুটি হেলাম বয় বাইরে ইন লুংলেন আসা লুংসে না আসান বাল জি ইন তুই বং লোন খোম না দিং ইন লুংসে না হি গেল দো জং হিতে লুংসে না আসাং এ নাই নান সে লু কমং জৌপুই নং কমা দিন নে হিনসাঙ লুদে আতি হি হিচিলা আহিন জি নু হিন আলুংসে তা আঙাই লু তা পা আকমা আউম নোম জিং দান হো আহিংসা দো তিন লগোল হো আহি হেদ দো থে হি দিন কেনজং হিচিলা হে গাই কসাইন কাহিন দেই লানে হে গাইজুটি।

আকাশবাণী চরচাঁদপুর এফ এম জানা সাত পয়েন্ট লি মেগা হার সাপানুম কি পংখ্যা আহি তুলিনে সিম জুন সোম নিলে সগি সাং নিলে সোম নিলে কুকি গিন নি নি তাকলাম ডাক থমং গিং দিং তকিতনিন তুনিয়া দে হুন সি নি না হন হে তা রাখে তু তে নি তাকলাম ফা ডাক থমং গিং চাং ইন ফিট বার টি মুম্বাই পান লাখ সো নি গাই হেরিং ডাক লিলে মিনিট সোম গা লে গাই নি হুন সাত দিং দান তে তুনি তা কালে সিং চাং সিং কালা তে পন নাই নি দিং দাঙাইন তাং কাম গিং কিলো মুন সিয়া হাত খান ছিং লে পোল দে আপন লে তোয়াল লিয়ে গিং আই খেদি গা দাঙালে মিনিট সোম লে গা ইন মিসো কম্পাউ ইন পুপালা দেবরা মাল সোম সাং ই লে পোল দে আপন ইং আই খেদিং দাঙালে কিমিন পাইতে প্রোগ্রাম হেদি গা তাকু কিন থাদো প্রোগ্রাম দাকুক লে কিমিন থাদো প্রোগ্রাম হেদি গা ডাকসগি ইন ফার্ম ইন হোম ডাকসগি লে কিমিন ইনফাল আপন লাক সোন মণিপুরী কম্পাউ তু ইন ডাক্তমিং তো কেতনিন বিফিট বার্টি গাইখেদিন

আকাশবাণী চুরচাঁদপুর এফএম গহর্জ জখলে খত পয়েন্টলি আকুন হুকি ফং থাদো প্রোগ্রাম আহি তুনিলা নিদান গুমলেকে আহি তো কিলহনিন থাদো প্রোগ্রাম আকে পান্তাই রেডিও গাইজো সিনবন চাবিন নিলা আফা ইফাত নেই সুনুবাহি মেলোডি চাংসন লে আলোয় হন লুংলেন লা গাই তা তা আসা আহ চুটিং নেম গুন নিং লে আলোয় হো আকুন চাপাংতে ফাত হজং ইংাই দিও হি আমা সপেনিন গাইজুটি বংথিং ফা তিয়া মেলোডি চাংসন লে লয় হন লুংলেন লা আসা

আকাশবাণী চুচানপুর জিংজিং কাটিং নিমনে বালে লো হাকুণ বা চুইলাই তা হৌ ইংাই দিবহি তুনি হা নিদন হিংদিং আহি তা তো কিলহনি ফারুকি চাই তাই মুন্তিনা রেডিও আইজৌ সিনবন চাবিন মংফা।